একে মনে নেই হইতেছ। মুদা কি করু, কখনো কাল কাজক এহান বেগরতা ভ যাইতেছ যে যায় পড়িতেছ। জরোদ মে যায় পড়ে পানি ভের ছাঁক পী লেব সখি, আর খেনায় সেহ ভের পেট খা লেব। ভুখলে পেট রহব তো লু তুরত লাগ যায়। কি কহু সখি, একদিন হামরা লু লাগিয়ে গেল। হামরা আহি যে কহনে রহি কাঁচ আম কে খুব পকা কা একর আম ঝোলা পি লেব, হম স্যাহ কেলু। আর নুন চিনি পানি ও আর এস কে ঘোল বনা কা পিলু, তখন যাক কনি মন ঠিক ভেল। কাজ বেশি অপন স্বাস্থ্য পর ধ্যান দেব আবশ্যক ভ যাইতে সখি। অপন দেহ পর ধ্যান দেব আপনা সব বিসর যাই ছি। বড্ড হড়বড়ি আছে তো নিকলি গেল, ওতেক নেই সোচে ছি যে হ্যাঁ কনি মাথ ঝাঁপি লি, ছত্তা ল লি। আর ইহো ছে চিকিৎসক সব সলাহ দে ছিন এখন যে রৌদ মে যখন নিকলি তব পুরা দেহ যে ছে সে ঝাঁপল রহে, কতো উঘাড় নেই রহে। যে রৌদক যে কিরণ ছে সে আহাকে দেহ পর নেই পড়ে। আর ইহো হইয়া সখি বহিন যে আপনা সব স্বাস্থ্য পর যখন কম ধ্যান দিয়া লাগে ছি, তো ইহো হইয়া কখনো কাল যে ওজন বাড়বাক সমস্যা এতেক বেড়ে যাইতে যে কিছু ফুরাইত নেই আছে যে কি করবাক চাই সে বুঝমে নেই অবৈত। কখনো কাল ইহো সোচে ছি যে বেশি ভোজন কল ছি তেঁ তো নেই বেড়ে রহল আছে। ঘরমে পহিনে আপনা সব বহুত বেশি মেহনত করে ছিলাম, মশল্লা সিলোট পর পিসে ছিলাম, ঘরমে পোছা লগবে ছিলাম, ঘর পোছে ছিলাম, গোবর সে অঙ্গনা পুরা অঙ্গনা নিপল যাই ছিল, তো ওহিমে ব্যায়াম ভ যাই ছিল। আব তো সবটা কাজ আপনা সব মেশিনে সে কর লাগলু হ্যাঁ, যাই কারণে ওজন বাড়বাক অতেক সমস্যা বেড়ে গেল যে নানা প্রকারক কতেকো তরহক রোগ ব্যাধি সেহ বেড়ে গেল সখি বহিন। আর জিনকর ওজন নিয়ন্ত্রণমে ছেন হুনকা দেখবেন সখি বড্ড ফুর্তি রহে ছেন, বড্ড কাজ তখন হুনকা উসরে ছেন। সময় পর উঠব আর সময় পর সুতেকে বড্ড ধ্যান ও রখে ছ সখি। বুঝল আছে ও কোন সখি ছতিন যে সময় পর উঠে ছ তো সময় পর সুতে ছ। পুবায় টোলক শান্তি সখি, যেহনে নাম ওহনে গুণ, হরদম ঠোর পর মুস্কি আর কোনো তরহক চিন্তা ফিকির নেই রহে ছেন। প্রকৃতি সে ও অথাহ সিনে রখেবালি ছ। হুনকর যে অঙ্গনা ভুল যায় তো অঙ্গনা তো বুঝিও গোবর সে ততেক সুন্দর সে ও নিপনে রহে ছ যে কহি সকে ছেন চানন ছিলকিত রহে ছেন। আর যত পবিত্রতা আছে স্বচ্ছতা আছে ওতেই তো ভগবতী অবে ছ। আর আপনা সবকে মন হইয়া বিনা পটিয়া বিছেনে ওই অঙ্গনামে বেস যায়। হুনকর অঙ্গনা ভুল গেল তো চারু দিশ দেখলাম রঙ বিরঙ্গক ফুলক গাছ রোপনে, গাছক পাছু বেহাল রহে ছ ও সখি। ধিয়া পুতা যেকা গাছ বৃক্ষক ও ধ্যান রখে ছিন সখি। ফুলে সন অপনো ছ কোমল আর সুন্নের, প্রকৃতিকে বীচ রহলা সে ওইস স্নেহ রখলা সে আপনা সব সদিখন তনাও সে দূর রহে ছি। চিড়ে চুনমুন্নি অঙ্গনামে ভরি দিন কিলোল করেত রহেত আছে। ও গাছক ঠাড়ি পর বৈসল ওইঠাম ঘর বনেনি আছে। আর ও সখীকে দেখে ছেন একটা বাটিমে পানি রখনে ওকরা লে ভোজনকে ব্যবস্থা কেনে যে ওকর ইয়া ঘর আছে। আপনা সব যা পশু পক্ষী আর পর্যাবরণকে ধ্যান রখে ছি তো প্রকৃতিকে চারু দিশ হরিয়ারি যখন পসরল রহিত আছে তো স্বাভাবিক আছে না যে আপন সবক শরীর আর স্বাস্থ্য সেহো নিক রহত। পঞ্চতত্ব সে আপন সবক শরীরক নির্মাণ ভেল আছে। কোয়লিকে স্বর এখন দেখিয়ে রহল ছি যে সব গাছ পর কিলোল করেত রহিত আছে, ওকর মধুর স্বর কানমে পড়তে মন একদম সে মগ্ন ভ যাইয়া সখি বহিন। হইত রহিয়া ই কোয়লিকে স্বর সদিখন অহিনা শুনেত রহি। আপনা সব যখন ব্যস্ত রহে ছি কাজমে তো ওকর মধুর স্বর পর ধ্যান নেই দে ছিয়ে, মুদা ওকর তো কাজ আছে অপন স্বর প্রসারিত করনাই, অপন স্বর সে প্রকৃতিকে মগ্ন করনাই। অতেক কিলোল করত যে ও ভোরে উঠা দেত, কতবো নিন লাগল রহত তৈও উঠা পড়িত আছে। অতেক সময় কাহাঁ আছে যে তিতলি